শ্রোতা বন্ধু, এই গীতটি সহিত শেষ হেলা আজির ঝুম তানানা কার্যক্রম। আকাশবাণী রাউরকেলা আপনার কার্যক্রম শুণুছেন এফএম ব্যান্ডে 102.6 মেগাহার্জ যোগে আকাশবাণী রাউরকেলা কেন্দ্রক। আকাশবাণী সদাসর্বদা আপনার মনোরঞ্জন পাই। শ্রোতা বন্ধু, উপভোক্তাঙ্ক পাখে পহঞ্চিবা পাই সবুঠু সুলভ এবং সহজ মাধ্যম হচ্ছে আকাশবাণী। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং পাই ডায়াল।

শ্রোতা বন্ধু শুণুটি 102.6 MHz যোগে আকাশবাণী রাউরকেলা কেন্দ্রক শুণুটি কতোটি ওড়িয়া গীতর কার্যক্রম আম গীতরে কতোটি ওড়িয়া চলচ্চিত্রর গীত পরবর্তী গীতটি শুণবা অগ্নি পরীক্ষা চলচ্চিত্রর।

0: বড় কথা দাদা, রোগ পোকর সমস্যাটা
1: হুম হুম হুম
0: সময় অনুসারে হি নির্ভর করছি,
1: হই
0: যে যদি আমি এতকা লেট করে দেমা বলে রোগ পোকর সমস্যা দেখা যায়ছি আর
1: হুম
0: অমলটা
1: হুম হুম
0: কমছি হি কমছি।
1: তো হেতের লাগি ফের আমকে পহেলা নু সজ হবার কথা কি
0: হয়
1: কেনতা করি আমি এই যে রোগ পোক যদি আসুছে
0: হুম
1: বলে
0: হুম হুম
1: গোলা বছর কানা কানা সব হেইথিলা
0: হয়
1: সেই হিসাবে ফের আমি তৈয়ারিটা করিথেমা
0: হুম
1: আমি প্রিপারেশন করিথেমা বলে যদি ভি এনতা ঘটনা ঘটলা
0: হয়
1: বইলে আমি এই যে রোগ পোক মানকে দমন করি পারমা।
0: হুম হুম হুম
1: দুসরা কথা হল দিনকে দিন পরিবেশটা খারাপ হেউছে,
0: হয় দাদা
1: তো পরিবেশ ফের কেনতা করে ঠিক রহবা,
0: হুম
1: পরিবেশকে সুহালা বাগের কেনতা করে আমি চাষবাস মানকে করি পারমা।
0: হয় হয় হয়
1: যেনতা কি আমি এই যে জৈবিক পদ্ধতি নিয়ে চাষবাসের কথা
0: হুম হুম হুম
1: অনেক সময়াতি কথাবার্তা হেউছু,
0: হয়
1: এই ভিতরে আমার সুন্দরগড় জেলাতে অনেক চাষি ভাই বোন মানে প্রাকৃতিক চাষ করুছন, মানে
0: হয় হয়
1: প্রকৃতি
0: হয়
1: হিসাবে যাহা যাহা থিলা সে হিসাবে, যেনতা কি যেন জঙ্গল ঝাড়াকে পাখে যেন জমি মানে অছে
0: হয় হয়
1: সে জমি থেকে আনা হোথিলা এই যেন জঙ্গল ঝাড়নু যেতে সোঢা পত্তর যেন পায়ন সব আসুথিলা সে সব সেখানে জমুথিলা,
0: হয় হয়
1: তো সেইথিরে চাষবাস করা যাওথিলা আর গোবর খত কিছু মিশাই করে দিয়া হোথিলা।
0: হুম হুম
1: তো আজকাল তো টিকে দিন দুনিয়াটা বদললা
0: হয়
1: হলে আমি ফের যদি করি পারুছু বলে এই যেন জিয়া খত মানে হেলা
0: হয় হয় হয়
1: কি যেতি ফের এই যেন অলিয়া আবর্জনা মানে অছে সেমানকে সোঢাই করে আমি
0: হয়
1: রখিছু,
0: হয় হয়
1: তো সেমানকে দেই করি আমি কেনতা করি চাষবাস করমা এই হিসাবে যদি আমি চিন্তা করুছু বলে কানা হবা দিনকে দিন আমার এই যেন মাটির পায়ন ধরবার শক্তিটা বড়বা, তার সঙ্গে সঙ্গে মাটিকে যেন মাইক্রো অর্গানিজম যেনটাকে অণুজীব কহুছু কীট মানে যেন রহুছন সেমানে সাহায্য করুছন যে সেটা হালকা করবে বা চাষবাস থেকে যেন মানে সাহায্য করুছন সেমানকর সংখ্যা যেতেবেলে বড়বে সেতকি বেলে আমার চাষবাসটা অটোমেটিক্যালি মানে এই যেন প্রাকৃতিক হিসাবে চাষবাসটা হয়ে পারবা,
0: হ দাদা
1: তো সে আড়কে ফের আমকে টিকে চিন্তা করবার আছে।
0: হয় হয় হয় তার সঙ্গে সঙ্গে আর গোটে কথা দেখো দাদা, ইহা দেখা সে মনসুন প্যানটা
1: হুম হুম হুম
0: ঠিক সময়াতে আসবা আর আমকে যেতকি দরকার চাষকে যেতকি দরকার সে হিসাবে হেবা, ইতার কিছু তো থাপ ঠিক না নি নয়, তো যেতেবেলে বি প্যান আসুছি সে প্যান র ব্যবহারটা হয়ে যাবার কথা, যেনতা কি ইহাতে যদি পোলা প্যান মানে পকাবে জুতা কুড়া মানে করি করি তেভে যাই করি সে রত বেলকে রুয়া রুইটা আরম্ভ হয়ে যাবা,
1: বিলকুল বিলকুল,
0: আর যদি ইহাদে লেট হয়ে যাবা বলে অসুবিধাটা হেবা
1: বিলকুল। আর এই যে পোলা পকাবার কথা আমকু এই হিসাবে ফের আমাকে ভাববার আছে, কেনতা কহ এই যে পায়ন সুবিধা আমকে করবার নিহাতি জরুরি
0: হয় দাদা,
1: আর বেলে বেলে কানা হেসি কি আমকে পোলা পকাবার লাগি সমিয়া হি নাই মিলছি,
0: বিলকুল
1: আর লগাতর বর্ষা মারলা বেলকে ইয়ারে আমার চাষবাস নিয়ে হই পারছি, কিন্তু গোলাথর চাষি ভাই বোন মান সঙ্গে যেতে বেলে কথা হতলি সে ভিতর কিছু জন ভাই মানে কহিলে কি সে মানে কানা করিলে তার সব ব্যবস্থা করিলে পায়ন মড়াবার ব্যবস্থা বা সে মানকে ই যেন বর্ষা পায়ন বেশি মারবা তার লাগি উপরে সে মানে কানা করবে সে জরিটা লগাই দেবে খুঁটো মানে সে গাড়ি করে সে মানে রেডি রখিলে, তো এই হিসাবে আগরু সে মানে এই যে পোলাটা পকাবার ব্যবস্থা করেছিল যে পকাই দিয়েছিলে আর যেনতা বর্ষা মারলা কি নি সে ভিতরে বহুত লোক মানকে তো সময় হিনি মিললা এটা করবার লাগি, কিন্তু যেনতা বর্ষা টিকে ছাড়িছে কাদো করি করি সে মানে রুইছন আর বহুত বড়িয়া ধানটা হেইছিল বলি করে কহিলে, তো এই হিসাবে ফের আমকে ভাববার লাগি পড়বা এই যুগে।
0: হ্যাঁ দাদা নিহাতি ভাবে এই যুগে কি নি আমার চাষবাসটাকে তুমি যদি ছুয়াপুতা বাগির নি যত্ন লও বলে চাষবাসটা ভুল করি হেবারটা যেন হিসাবে আশা রখিথিসন চাষী ভাই বোন মানে কি আমার এতকি অমল হেবা লাভ পায়মু বলি করি সে হিসাবে হেই নে পারে, আর নিহাতি ভাবে আজির জলবায়ু কে দেখলে লাভ র উপরে ফরক পড়ুছে হি পড়ুছে, যদি তুমি ঠিক সময়াতে ঠিক ডিসিশন নি নেলো আর ভুল করে টিকে ধ্যান দিয়ে করে চাষবাস মানে নি কল নি ভাবলো যে যদি পান এতকা হয়ে যায় বলে সেটা কেনতা করে মোচা হবা বলি করি, আর যদি পান কম বি হয়ে যায় বলে সেটার লাগি কেনতা করে ব্যবস্থা মানে করা হবা, কাঁ করি কি মোঝা মোঝাতে যেন হিসাবে পান বর্ষুছি পান কে যদি তুমি নি রখলো বলে বি অসুবিধা হবায় ঠিক সময়াতে নি মিললে কাঁ করবো কহ।
1: তো এই হিসাবে আমাকে ভাববার আছে, আর হেনতা ভি ভারত সরকার যেন 12 বর্ষ পুরি গলানো সেই ভিতরে এই যেন ফসল বীমা যোজনা কি এই যেন চাষি মানকে
0: সম্মান
1: নিধি যোজনা এই সব যেন হয়েছে তার লাভ আমাকে মিলুছে উঠাবার ভি কথা, আর ল্যাম্পস র আমাকে লাভ উঠাবার আছে, আর যেন সার মানে দেউছন ল্যাম্পস আখে পাখে কি আমার যেন কৃষি অধিকারী মানে অছন কি উদ্যানবিদ আজ্ঞা মানে ফল বগিচা করবার লাগি যেন সাহায্য করছেন তার ভি লাভ উঠাবার অছে যেতে ভি যোজনা মানে অছে তার ভি কেনতা করে লাভ উঠামা ই কথা মানকে ভি আমকে নিহাতি ভাবে ভাববার অছে
0: হয় হয় বলে দাদা
1: হই গা
0: নিহাতি ভাবে লাভ বড়ামা বলে দেখো আজকাল চাষ বাস তো যাহা হউছে হউছে সেটি যাহা সুবিধা অসুবিধা হউছে সেটা ভি গুটে বাইর কথা হেলে আমার যেন প্রাণী পালন মানে হউছে কি সে প্রাণী মানকর লাগি যেন খানা পিনা মানে দিয়া যাউছে সেটা কে নেই করবি ব্যবসায় করা যাই পারুছি
1: বিলকুল বিলকুল
0: ই আমার কুকুড়া হেলা গাই হেলা এমানকর লাগি যেন খাদ্য প্রস্তুতি করা যাচ্ছে তো সে খাদ্য কে বি গোপালক মানে হেলে কি যেন মানে কুকুড়া চাষ করুছন সেমানে বি ঘিনুছন আর সেমানকে খোউছন দানা হিসাবে যেন দিয়া হউছে তো ব্যবসায়িক ভিত্তিরে সেটাকে করুছন খাস করে আমার এসএসজি র যে নানি বহেন মানে আছে
1: বিলকুল বিলকুল
0: তো আজির কাকিনি হেন্তা জনে নানি হের কথা শুনমা বলি ভাবুছে
1: ঠিক আছে গা ঠিক আছে বলে শুনু তনে
0: হয় দাদা চাষী ভাই বহন মানে আজ আমার সঙ্গে অছন গৌতমী মহান্ত নানি আর সে কোপরণ্ডা গাঁর যেটা কি আমার বিশ্রা ব্লক থেকে পড়ুছে তেবে নানি জুহার
2: নমস্কার
0: স্বাগত আপনকে আমার কার্যক্রম থি হেলে আপনকর তো আমি জানিছু যে এসএসজি গড়িছনে বলে এসএসজি র নাটা কানা কি
2: আমার এসএসজি র না হচ্ছে গায়ত্রী এসএসজি সেই এসএসজি রে মু নিজে প্রেসিডেন্ট
0: আজ্ঞা
2: আউ এবে মু সিআরপিবি হইছি
0: আজ্ঞা
2: তারপরে ফার্স্ট পাইছিলু আমি 1000 টিকা অন্ডা দিয়া কুকুড়া কেজ ফার্ম থিলা তারপরে এবে পাইছু ফিড মিল তা সহিত পার্সোনাল করুছু ব্রয়লার ফার্ম
0: আজ্ঞা পার্সোনাল ব্রয়লার যেন ফার্ম করিছন সেটা কেতে কুকুড়া অছন সেতি
2: 1000 কুকুড়া
0: 1000
2: হ্যাঁ
0: তো সেথির লাগি যেন ঘর প্রস্তুতটা
2: ঘর প্রস্তুতি আমার থিলা আউ গটে ঘর থিলা
0: আচ্ছা এটা অন্ডা দিয়ার লাগি গটে ঘর তো অলগা আছে তার সঙ্গে সঙ্গে এই কুকুড়া ব্রয়লার যেন রখবার লাগি সেটার লাগি বি 1000 কুকুড়ার লাগি আছে ঘরটা যে ব্রয়লার যেন কুকুড়া ছাড়িছন 1000 কুকুড়া তো এটা কেভে ছাড়িছন এটা
2: এইটা এই মাসর ফার্স্ট এমতি মানে আমার পুরা ফিক্স থাকে কুকুড়া পকাইবা তারপরে সেমানে 30-35 দিন রে হয়ে যাচ্ছেন আমার হলে 35 হলে 5 দিন যেমতি গোটে সপ্তাহ হয় ছাড়িকি সফা সুফু করিকি ছাড়ি দেই থাও তারপরে নুয়া বেচ পকাও
0: আগে
2: অর্ডার করা হই থাকে আগরু
0: বলে ই কুকুড়া বি এটা 35 দিন রে হই যাবা তারপরে নুয়া কুকুড়া ফেরান বি তো 1000 কুকুড়া থি আপনকর খরচ কেতে হেসি আর লাভ কেতে হেসি
2: আগরু উপরে লক্ষে উপরে খরচ হই যাওতিলা আমি যেবেরু ফিড মিল পাইছু সেই ফিড মিল রে আমি নিজে দানা বনাউছু তোর মেটেরিয়াল কিনা হচ্ছে সেইথি পাই টিকে মানে খরচ কম হচ্ছে মানে 50,000 ভিতরে দানা ইলেকট্রি বিল পানি সেই সব হই যাচ্ছে
0: আও ই আমার যে টিকাকরণ করা যাইছি
2: হ্যাঁ সেইটা ভ্যাকসিন দিয়া হচ্ছে মানে কোন কইবি সে ভ্যাকসিন রে বেশি নাই সে 7-8,000 টাকা ভিতরে হি খরচ হচ্ছে সেটা
0: পুরা অধা খরচটা কমি গলা আপনকর
2: মানে দানা রে ট্রান্সপোর্টিং থিলা পুরো রাউলকেলা রু আসি কি দানা নিয়া হউতিলা তারপরে দানার রেট বি টিকে অধিকা থিলা দানা অপেক্ষা র মেটেরিয়াল রো টিকে কম পড়লা আর ভালো ভালো জিনিস বি সেইঠি আমি মিশাই পারুছু দানা রে
0: ফিড মিল র কথা আপন মানে বারবার কহুছনে তো নিহাতি ভাবে এই বিষয়ে তো মানে চর্চা করমা আয় কথাবার্তা হেমা আয় এই বিষয়ে বলে আপনকর খরচটা কম হেলা বলে নিহাতি ভাবে লাভটা অধিকা হেলা তো র মেটেরিয়াল তো আনবার কে পড়ুছে তো সেটা 1000 কুকুড়ার লাগি কেতে আনুছনে
2: আমি তো সেমতি মোটামুটি কোন কইবি মক্কা 4-5 বস্তা উঠাই দেউ তারপরে গহম বাজরা 5-5 বস্তা হই গলে সমান করে হই যায়
0: আজ্ঞা
2: তার সহিত ঘরে আমার চাউল আছে তো সে চাউলটা বি আমি মিশাই দেউ 5 বস্তা সব জিনিসটা আমি 5-5 বস্তা হি আনু
0: হ্যাঁ হ্যাঁ মক্কা হেলা গহম হেলা চাউল হেলা বাজরা
2: হ্যাঁ আউ আউ কাঙ্গো সেইটা বি মানে ভালো ভালো জিনিস হই যেমতি মানে আগে সব আমি মানে খাওতলু মনস মানে সেই পরি জিনিস হই আমি কুকুড়া কু দউছু সেইথি পাই মানে সে জিনিস রো লুজ রে কিন্তু টিকে বেশি হি পড়ে কিন্তু বস্তা উঠাইলে সেটা টিকে কম পড়ে কম
0: পড়ে আজ্ঞা দানা খরচা ওয়েতকা পড়ুছে সেটাকে কেনার কম করা যাই পারবা সেথি লাগি এই আইডিয়াটা কেনু পাইলি
2: ସେ ଆଇଡିଆଟା ମୋବାଇଲ ଏମିତି ତ ଆମେ ସମସ୍ତେ ୟୁଜ୍ କରୁ ନା, ହେଲେ ସେ ଏମିତି ଦେଖୁ ଦେଖୁ ଦିନେ ଏମିତି ଗୋଟେ ଭିଡିଓ ଦେଖିଲେ, ଆମର ହଜବେଣ୍ଡ କହିଲେ କି ଫିଡ଼ମିଲ୍ଟା ଯଦି ଆମେ କରିବା ହେଲେ ଆମର ଏସବୁ ଖର୍ଚ୍ଚଟା କମ୍ ହେବ କହିଲେ, ଆଉ ସେ ୟୁଟ୍ୟୁବ୍ ହିଁ ଦେଖିକି ଆମେ କରିଛୁ ସେଇଟା।
3: ଆପଣଙ୍କର ଇ କଥାଟା ନିହାତି ଭାବେ ଆମର ଶ୍ରୋତା ଭାଇ ବହିନ ମାନଙ୍କର ଲାଗି ଟିକେ ମନ ଛୁଆଏ, ସେମାନେ ବି ୟୁଜଫୁଲ ଭିଡିଓ ମାନେ ଦେଖିକରି ନିଜର କାମରେ ଲଗାବେ, ଆରୁ ଯେନ୍ତା ଆପଣଙ୍କର ଖର୍ଚ୍ଚଟା ପୁରା ଏକଦମ ଅଧା କରିଦେଇଛ ନା, ସେନ୍ତା ସେମାନଙ୍କର ବି କିଛି ନା କିଛି ବେନିଫିସିଆଲ
2: ନିଜ ଗୋଡ଼ରେ ନିଜେ ଛିଡ଼ା ହେଇପାରିବେ, କାହିଁକି ନା ଆମର ଆୟ କମ୍ ବ୍ୟୟ ବେଶୀ। ତ ସେଇଥିପାଇଁ ଏବେ ମାନେ ମତ୍ସ୍ୟ ପ୍ରାଣୀ ଏଇଟା ହିଁ ଆମକୁ ତ ଆମର ଓଡ଼ିଶା ସରକାର ବି ଦେଇଛନ୍ତି, ଆଗରୁ ବି ଦେଇଛନ୍ତି।

শ্রোতা বন্ধু, এই গীত সহ শেষ হেলা সিনে সঙ্গীত কার্যক্রম আকাশবাণী রাউরকেলা। ষ্টুডিও ঘড়ি সময় বর্তমান রাতে 8:45 হওয়া যাচ্ছে। সমাচার সন্ধ্যা ও ইংরাজি সম্বাদ রিলে করে প্রসার করছু আকাশবাণী দিল্লি, এবং তাপরে পরে রয়েছে বিবিধ ভারতী কার্যক্রম।

0: কানি দরগাঁও প্রস্তরে জল হস্তি ভরি গোলগাল আনি মঞ্জি রঙর বপু খন্ড যা বাহার করছ না সে তুমি কোইলা গাড়ি কইদেলি বলে কেউ মহাভারতটা অশুদ্ধ হয়ে গেল তুমি
1: ঠিক আছে মো জহ্নি মঞ্জি রঙ হাতি ভরি চেহারা তুমি যদি পছন্দ ন হচ্ছে
0: তুমি বাপ ঘর চাল যাব ভাল বাহি ভাল তাহলে আর ডেরি ন করি শীঘ্র লুগাপটা বন্দাবন্দি করে নিও মু যাই গোটা রিক্সা ডাকি আনুচি
1: কন
0: শুনেব শীঘ্র শুনা
1: তুমি কোন রিক্সা ডাকিয়া সতরে যাব
0: আউ কোন মিছরে মু যাহা কহে সেয়া করে
1: মো বাপ ঘর কো চালি গলে তোমার কিছু অসুবিধা হব নি তো
0: না
1: খাইব কেমিতি আর তোমার দেখাশোনা করিব কি
0: এটি পাই তুমি মোটে চিন্তা করো নাই মু সে কথা মু নিজে বুঝিবি নিজে রোষেই করি খাই নেবি নহলে হোটেল রে খাইবি নহলে পানি পি করি বঞ্চিবি হউ তুমি লুগাপটা সজাড় মু যাই রিক্সা ডাকি আনে
1: হেইটি বাহারে কি ডাকিলানি
0: আ কি আউ ডাকিব নিশ্চয় আম কথা শুনি রিক্সা বালাটা অটকি যাইতিব যাও সিয়ে বি ঠিকানা বেলে আসি যাইছি
2: আতি বাবু ঘর আসতে
0: আরে সকাল সকাল মো না ধরি কে ডাকিলানি মতে সি তবে চিনি চিনা কোন কি ডাকুছ
2: কবার করো তো মো সন্ধ বাবু
0: এই হাতি বাবুক ঘরে সন্ধ বাবু
1: এ সকাল সকাল এ সন্ধ বাবু কি এলো মা হাউ মু যাই কবাট
0: ফিটে নে নে নে শুনুছ সন্ধ বাবু ডাকুছি তুমি যাব কবাট ফিটে বাবু সে মো না ধরি ডাকুছন্তি তুমি ঘর ভিতরকু যাও মু ফিটাউছি
1: মো না এতে ডর কাই কি মো তোমাকে যদি ডর মারুছি তাহলে মো পছকু তুমি রুহ মু কবাট
0: নাই নাই নাই তুমি রুহ মু ফিটাউছি প্রভু হে
3: নমস্কার
0: আপন
3: মোর অনুমান যদি ভুল হইথে আপন নিশ্চয়
0: মু ব্ল্যাক মুন এলিফ্যান্ট
3: মানে
0: বুঝি পারলে নাকি ব্ল্যাক মানে কৃষ্ণ মুন মানে চন্দ্র আর এলিফ্যান্ট মানে
1: হাতি আম বাবুঙ্ক না
0: কৃষ্ণচন্দ্র হাতি সংক্ষেপরে হাতি বাবু
3: বুঝিগলি বুঝিগলি আজ্ঞা মো তাহলে ঠিকনা স্থানে পৌঁছিবার আদৌ ভুল হইনি
0: আরে ঠিয়া হয়ে রইলে কোন আসুন আসুন বসুন
3: ধন্যবাদ কিছু যদি মনে না করতে ইয়ে বোধ হয়ে
0: মো ধর্মপত্নী শুভ নাম শ্রীমতী মানসী হাতি তাঙ্কু দেখি আপন ডরি যাচ্ছেন না কোন
3: নাই নাই ডরিবি কাই কি
0: বুঝলে আজ্ঞা আম শ্রীমতী সিনা দেখিবাকু অবিকল গোটায় সোরিষ ক্ষেত্র মহিষী বলি হেলে হৃদয় তাঙ্কর সেই সোরিষ ফুল পুরি ভারি কোমল এই ক্ষণি ঋষিকি সে অবশ্য বাপ ঘরক চালিবাকু ধমক দৌলে হলে ভারি ভাল মানুষ আজ্ঞা পরকু আপনার করিবার ভারি দুরন্ত
3: ছাড়ন্তু মিষ্ট হাতি এসব আপনার ঘরোই ব্যাপার অর্থাৎ পর্সনাল অ্যাফেয়ার্স রে মোর দখল দেওয়াটা আদৌ উচিত
1: ইয়াক পা খালি উপরে পড়ে নিজ কথা গপি ঢেঁডুরা পিটিবা গোটা এ অভ্যাস হয়েগলি ঘরকু অতিথি আসছন্তি তাঙ্ক না কোন গাঁ কোঠি কোঠু আসছন্তি কাহিকি আসছন্তি জলখিয়া খাইবে কি না চা সরবত পিইবে কি না এসব কিছু পচরা উচরা নাহি খালি বখানি বসিলা নিজ কথা আর ভাজা কথা পয়সা টাকার ভালো বুদ্ধি হকল থাকা
0: আরে হ হ সত্য কথা তো হ এথরক কুহন্তু আজ্ঞা কি আপন সকালু সকালু কষ্ট করি এ গরিব কুড়িয়ারে পাদ ধুলি পকেইলে কাহি
1: এমতি সিনা পচারন্তি হউ তুমি কথা হউথা মু অতিথিঙ্ক পাই চা জলখিয়া সব নেইকি আসুছি
3: নাই নাই আজ্ঞা শুনন্তু সেসবর কিছু আবশ্যকতা নাহি আপন বসন্তু মোর খালি দুই তিন মিনিট রো ইন্টারভিউ
0: ইন্টারভিউ
3: আজ্ঞা মু হচ্ছি সাপ্তাহিক ষণ্ঢ পত্রিকার সম্পাদক
0: ষণ্ঢ পত্রিকা কাই এভলি পত্রিকার না মোর তো কাইকি শুনলা ভলি মনে হউনি
1: হ্যাঁ ষণ্ঢ এ ষণ্ঢ পত্রিকা আম ঘরকু বি তো কেবে আসিনি
3: কথা কর কি আগে এই অল্প দিন তলে আম পত্রিকাটা বাহারছি তো বিশেষ ভাবে তার পাবলিসিটি হই পারনি কিন্তু যোদিন ইয়া প্রথম করিয়া উন্মোচিত হল তাকু নালি ফিতা কাটি উন্মোচন করেছিল ওড়িয়া চলচ্চিত্র জগতর খ্যাতনামা হাস্য অভিনেতা মর্কট কুমার
1: মোর প্রিয় কলাকার মর্কট কুমার
3: আজ্ঞা হ্যাঁ সেদিন মর্কট কুমার কু দেখিবা পাই আম প্রেস রে এমিতি ভিড় হল যে জনতাকু ঘৌড়িবা পাই পুলিশ ভাই মানুষ